0: জাতীয় গণতান্ত্রিক মেন্ট এনডিএর এক বৈঠক অনুষ্ঠিত হব। এনডিএ সরকারঙ্ক 12 বর্ষ পূরণ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতর সবুঠার দীর্ঘ সময় ধরে নিরন্তর নির্বাচিত প্রধানমন্ত্রী ভাবে দায়িত্ব নির্বাহ করা পরিপ্রেক্ষী এই বৈঠকর আয়োজন করা যাইছি। শ্রী মোদীঙ্ সমেত বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং এনডিএর সমস্ত অংশীদার দলর নেতৃমণ্ডলী অংশগ্রহণ করবে। বৈঠকের সমস্ত 22টি এনডিএ শাসিত এবং কেন্দ্রশাসিত অঞ্চলর মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রী সামিল হবে। বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম ভিত্তিভূমি বিকাশ এবং 2047 বিকশিত ভারত স্বপ্ন সাকার করিবার প্রধানমন্ত্রী দৃষ্টিকোণ আধারিত প্রসঙ্গ উপরে বৈঠকের বিস্তৃত আলোচনা হবার সম্ভাবনা রয়েছে। বৈদেশিক ব্যাপার মন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজিঠার দুইদিনিয়া বুলগেরিয়া এবং ফিনল্যান্ড গস্তরে যাবে। বৈদেশিক মন্ত্রণালয় দেইথিবা সূচনা অনুযায়ী বুলগেরিয়া গস্ত অবসরে ডক্টর জয়শঙ্কর সেঠাকার প্রতিপক্ষ এবং শীর্ষ নেতৃত্বঙ্ক সহ সাক্ষাৎ আলোচনা করিবে। গস্তর দ্বিতীয় পর্যায়ে ফিনল্যান্ডে আয়োজিত চতুর্দশ কুলতরন্তা আলোচনায় ডক্টর জয়শঙ্কর অংশগ্রহণ করিবে। পরিবর্তিত বিশ্ব আঞ্চলিক এবং স্থানীয় দৃষ্টিকোণ প্রসঙ্গ আধারে এই আলোচনা অনুষ্ঠিত হেউছি। গস্ত অবসরে ডক্টর জয়শঙ্কর তাঙ্কর ফিনল্যান্ড প্রতিপক্ষ এবং শীর্ষ নেতৃত্বঙ্ক সহ দ্বিপাক্ষিক আলোচনা বৈঠকরে যোগ দেবার কার্যসূচী রয়েছে। আপনমানে সংবাদ শুনুছন্তি আকাশবাণীরো। ইরান বিরুদ্ধে আমেরিকা সেনাপক্ষর আক্রমণ জোরদার হয়েছে। ওমান উপকূলে আমেরিকা এক আপাচি হেলিকপ্টরক ইরান ড্রোন মাধ্যমে করেথিবা আক্রমণ পরিপ্রেক্ষী এই পদক্ষেপ গ্রহণ করা যাইথিবা আমেরিকা অধিকারী সূচনা দেইছন্তি। ক্ষতিগ্রস্ত হইতিবা হেলিকপ্টর দুইজন যাক পাইলটক উদ্ধার করা যাইছি বলি আমেরিকা সেনা সূচনা দেইছি। আমেরিকার প্রত্যাক্রমণ পরিপ্রেক্ষীরে ইরানর সিরিক মিনাভ বন্দর অঞ্চল আব্বাস এবং হরমুজ প্রণালী সীমাবর্তী কোয়েসম দ্বীপরে বিস্ফোরণ হয়েছে। আমেরিকার হেলিকপ্টর উপরে ইরান আক্রমণর জবাব অত্যন্ত শক্তিশালী ভাবে প্রদান করা যাবে বলে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রম্প সতর্ক করাই দিয়েছেন। অন্যপক্ষে ইরানর বৈদেশিক মন্ত্রী আব্বাস অরঘাচি কহিছন্তি আমেরিকা আক্রমণর কঠোর জবাব দিয়াযিব। হরমুজ প্রণালী ছাড়িবাকু বিদেশী সেনাঙ্কু শ্রী অরঘাচি সতর্ক করাইছন্তি। বিশ্বর তিনোটি প্রতিষ্ঠিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষা মন্ত্রণালয় পক্ষ অনুমোদন পত্র প্রদান করা যাইছি। সেগুড়িকে হইছি ব্রিস্টল বিশ্ববিদ্যালয়, ইয়র্ক বিশ্ববিদ্যালয় এবং নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানক উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় অনুদান আয়োগর অধ্যক্ষ ডক্টর বিনীত যোশী এই অনুদান পত্র প্রদান করিছন্তি। শ্রী প্রধানমন্ত্রী কহিছন্তি এই বিশ্ববিদ্যালয়গুলিক পক্ষের ভারতের প্রতিষ্ঠা হওয়াকে থাকা অনুষ্ঠান জাতীয় শিক্ষানীতি 2020 আন্তর্জাতিক দৃষ্টিকোণকে গতিশীল করিবার সহায়ক হব। দেশের গুণাত্মক শিক্ষা, শিক্ষাক্ষেত্রে বিশ্ব সহভাগিতা এবং নবসৃজন গবেষণা ক্ষেত্রকে এই পদক্ষেপ অধিক সুদৃঢ় করিব বলে মন্ত্রী শ্রী প্রধান আশা ব্যক্ত করেছেন। মহারাষ্ট্র এবং কর্ণাটক সমেত কেতক রাজ্যে এই বিশ্ববিদ্যালয়গুলিক তরফর ক্যাম্পস প্রতিষ্ঠা করা যাব। বিশ্বস্তরের প্রতিযোগিতা, সমাবেশ এবং ভবিষ্যৎ পাইঁ প্রস্তুত উচ্চশিক্ষা ব্যবস্থাকে অধিক ব্যাপক করিবারে এহা গুরুত্বপূর্ণ ভূমিকা নির্বাহ করিব বলে শিক্ষা মন্ত্রণালয় কহিছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক 12 বর্ষর দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস দৃষ্টিকোণ আধারে দেশে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখনীয় পরিবর্তন ঘটিছে। গরিব কৃষক মহিলা এবং যুববর্গঙ্ক কল্যাণ সশক্তিকরণ পাই সরকার অনেকগুড়িয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করিছন্তি। আকাশবাণী সংবাদ বিভাগ সরকারঙ্ক 12 বর্ষর কার্যকালে গ্রহণ করাযাইথিবা বিশেষ পদক্ষেপগুড়িক উপরে স্বতন্ত্র রিপোর্ট প্রস্তুত করুছি। আজ আসন্তু শুনিবা যুববর্গঙ্কু সশক্ত করিবা ক্ষেত্রে গ্রহণ করা যাইথিবা পদক্ষেপ সম্পর্কে। প্রধানমন্ত্রী শ্রী মোদীঙ্ক নেতৃত্বাধীন সরকার গত 12 বর্ষ মধ্যে দেশের যুবশক্তিকে প্রাথমিকতা প্রদান করিছন্তি। বিকশিত ভারত নির্মাণ এবং বিভিন্ন ক্ষেত্রে ভবিষ্যতকে অধিক সশক্ত করিবারে যুববর্গঙ্ক ভূমিকা উপরে সরকার ধ্যান কেন্দ্রীভূত করিছন্তি। 12 কোটির অধিক নূতন উদ্যোগীঙ্কু প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা মাধ্যমে সহযোগ প্রদান করা যাইছি। নিযুক্তি পছরে ন গোড়াই আত্মনির্ভরশীল এবং নিযুক্তি প্রদানকারী ভাবে যুববর্গঙ্কু সরকার প্রেরণা প্রদান করিছন্তি। আগামী আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড গস্তর দ্রুত বোলর মহম্মদ সিরাজকে বাদ দিয়া যাইছি। তাঁক বদলরে দ্রুত বোলর প্রসিদ্ধ কৃষ্ণাঙ্ক দলরে সামিল করা যাইথিবা নেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সূচনা দেইছি। এই দুই দেশে ভারতীয় দল টি টোয়েন্টি সিরিজ খেলিব। ম্যাচ খেলিবা নেই ফিট নথিবারু মহম্মদ সিরাজকে দলরু বাদ দেবা পাই নিষ্পত্তি গ্রহণ করা যাইথিলা বলি বিসিসিআই সূচনা দেইছি। ভারতীয় পানিপাগ বিভাগ আজ দেশের বিভিন্ন অঞ্চলের প্রবল গরম হওয়া নিয়ে আকলন করেছে। দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পঞ্জাব, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লদাখ, উত্তরপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানের কতক অঞ্চলের প্রবল গুড়ুগুড়ি অনুভূত হব। ওড়িশা সমেত কোঙ্কণ এবং গোয়ারে মধ্য প্রবল গ্রীষ্ম প্রকোপ অনুভূত হওয়া নিয়ে পানিপাগ বিভাগ অনুমান করেছে। অন্যপক্ষে আসন্তা তিনি দিন মধ্যে দেশের কতক অঞ্চলের বর্ষা হওয়া নিয়ে পানিপাগ বিভাগ সূচনা দিয়েছে। ওড়িশা সমেত অন্য কতক অঞ্চলের আজ ঘূর্ণিঝড় সহিত বর্ষার সম্ভাবনা রয়েছে বলে পানিপাগ বিভাগ আকলন করেছে। মুখ্য সম্বাদগুলো পুনি থরে। ভারতের সবুঠার অধিক সময় পর্যন্ত নির্বাচিত প্রধানমন্ত্রী ভাবে দায়িত্ব নির্বাহ করে ইতিহাস সৃষ্টি কলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুভেচ্ছা জনাইলে বিভিন্ন রাষ্ট্রর শীর্ষ নেতৃত্ব। নয়াদিল্লির আজ অনুষ্ঠিত হব জাতীয় গণতান্ত্রিক মেন্ট এনডিএ বৈঠক। বুলগেরিয়া এবং ফিনল্যান্ডকে আজঠার দুইদিনিয়া গস্তরে যাবে বৈদেশিক ব্যাপার মন্ত্রী। ইরানর বিভিন্ন অঞ্চলের আমেরিকার আক্রমণ এবং ওড়িশা সমেত কোঙ্কণ গোয়ারে আজ প্রবল গ্রীষ্ম প্রকোপ অনুভূত হওয়া নিয়ে আকলন করেছে পানিপাগ বিভাগ। সংবাদ শেষ হলো।
1: শ্রোতাবন্ধু এতবে যে কার্যক্রম শুণুলে আকাশবাণী কটক কেন্দ্র আপনুন করছেন সবু বর্গর শ্রোতা প্রিয় রেডিও চ্যানেল 102.6 এফএম আকাশবাণী রাউরকেলা কেন্দ্রক। আমার পরবর্তী কার্যক্রম শুণবা পূর্ব কিছু মুহূর্তর বিরতি।
2: জনাশুনা যুবগাল্পিক শিবাশিষ পাঢ়ীঙ্ সদ্যতম গল্প সংকলন বদলুথিবা মনিষ। পুস্তক পাইবা পাইঁ যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরে 9778174978। টেলিফোন নম্বর আউথরে কহি রাখুছি 9778174978।
3: শুন শুন শুন গাঁ হেউ বা সহর ওড়িশাবাসীঙ্ক পাইঁ খুশির খবর।
4: কণ কহুনু, ছাতরে সোলার প্যানেল লাগিব, 1,38,000 পর্যন্ত সবসিডি বি মিলিব, আউ ইলেকট্রি বিল বিদ্যুৎ বিল সঞ্চয়র নুয়া সম্ভাবনা আনিছি পিএম সূর্য ঘর মাগণা বিজুলি যোজনা।
5: আম রাজ্যরে এবে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম আরম্ভ হয়ে যাইছি। এথিপাই 30 মে 2026 28 জুন 2026 পর্যন্ত বুথ স্তরীয় অধিকারীমানে প্রত্যেক ঘরকু ঘর যাই প্রতি নির্বাচকঙ্কু দুইটি পরিগণনা ফর্ম দেবে। ফর্মগুডিকু voters.eci.gov.in ওয়েবসাইটরু মধ্য ডাউনলোড করিপারিবে। ফর্ম দুইটি পূরণ করিবা পরে এহাকু বিএলঙ্কু নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু। অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কো কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপরে বুকে কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু। মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি।
6: প্রধানমন্ত্রী সূর্য ঘর মাগণা বিজুলি যোজনা বিদ্যুৎ বিল হ্রাস করা সহ পরিবেশক মধ্যে সুরক্ষিত করে পারিবে। এসহ উভয় কেন্দ্র ও রাজ্য সরকারঙ্ক তরফ 1,38,000 টঙ্কা পর্যন্ত সাবসিডি পাইবে। আজি হে পিএম সূর্য ঘর যোজনা পাই আবেদন করন্তু, নিজ ছাতরে সৌর প্যানেল লগান্তু।
5: আম রাজ্যরে এবে স্বতন্ত্র সঘন সংশোধন এসআইআর কার্যক্রম আরম্ভ হয়ে যাইছি। এথিপাই 30 মে 2026 28 জুন 2026 পর্যন্ত বুথ স্তরীয় অধিকারীমানে প্রত্যেক ঘরকু ঘর যাই প্রতি নির্বাচকঙ্কু দুইটি পরিগণনা ফর্ম দেবে। ফর্মগুডিকু voters.eci.gov.in ওয়েবসাইটরু মধ্য ডাউনলোড করিপারিবে। ফর্ম দুইটি পূরণ করিবা পরে এহাকু বিএলঙ্কু নিকটরে দাখল করন্তু এবং তাঙ্কঠারু প্রাপ্তি স্বীকার গ্রহণ করন্তু। অধিক সূচনা পাই ভোটার হেল্পলাইন নম্বর 1950 কল করন্তু কিংবা ভোটার সার্ভিস পোর্টাল কিংবা ইসিআই নেট অ্যাপরে বুকে কল উইথ বিএলও সুবিধার উপযোগ করন্তু। মুখ্য নির্বাচন অধিকারী ওড়িশাঙ্ক দ্বারা জনহিতরে জারি।
1: শ্রোতাবন্ধু আপনার ব্যবসায়ের উন্নতি আনবাই আকাশবাণীর সহযোগ নিন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজ হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরে 7008248758। নম্বরটি আউ

0: নমস্কার শ্রোতা বন্ধু, স্বাগত আপনার রাউরকেলা এফএম ব্যান্ড র 102.6 মেগাহার্জ র প্রেরণা কার্যক্রম কু। কার্যক্রমর প্রযোজনায় বসন্ত কুমার স্বাইঁ এবং কার্যক্রমর উপস্থাপনায় মু আপনার রেডিও সাথী মধুস্মিতা। শ্রোতা বন্ধু, ভারতের রেডিও প্রসারণর আরম্ভ 1936 অল ইন্ডিয়া রেডিও ভাবে হয়েছিল। পরে 1957 মসিহারে এহাকু আকাশবাণী নামে নামিত করা গলা। সেই দিনঠারু আজি পর্যন্ত আকাশবাণী তথ্য, শিক্ষা, সঙ্গীত, সাহিত্য, কৃষি, স্বাস্থ্য এবং মনোরঞ্জন মাধ্যমে লোকঙ্ক হৃদয়ের নিজের গোটিয়ে অলগা স্থান সৃষ্টি করে পারিছি। গ্রামাঞ্চলর চাষীঠারু আরম্ভ করে সহরর শিক্ষিত যুবক পর্যন্ত সমস্তঙ্ক পাই আকাশবাণী থিলা জ্ঞান এবং সচেতনতার গোটিয়ে মহত্বপূর্ণ মাধ্যম। কৃষি দর্শন, যুববাণী, সম্বাদ বুলেটিন, নাটক, ভজন, লোকসঙ্গীত, শাস্ত্রীয় সঙ্গীত ভলি কার্যক্রমমান লোকমানক মনকু মধ্যে ছুঁইপারিছি। বিশেষ করে দুর্যোগ সময়রে আকাশবাণী সঠিক সূচনা প্রদান করে লোকঙ্ক জীবনরে আশার আলোক জলাই পারিছি। তবে শ্রোতা বন্ধু, আকাশবাণীর 90 বর্ষর গৌরবময় যাত্রা ভারতীয় সংস্কৃতি এবং সূচনা প্রসারণর গোটিয়ে স্বর্ণিম অধ্যায়। গ্রামঠারু সহর পর্যন্ত লোকঙ্কু সচেতন এবং একতাবদ্ধ করিবারে আকাশবাণীর ভূমিকা অসাধারণ। অনেক কলাকার এবং সাহিত্যিক আকাশবাণী মাধ্যমে নিজের প্রতিভাকু পরিচয় দেইপারিছন্তি। আজি মধ্য আকাশবাণী জনমনর বিশ্বাস এবং ভাবনার স্বর হিসাবে অবিরত আগেই চালিছি। শ্রোতা বন্ধু, মানব জীবন অত্যন্ত মূল্যবান, কিন্তু এই জীবন সবুবেলে সুখ সুবিধা আনন্দরে ভরি রহে না। জীবনের কতবে হস আসে তো কতবে লুহ মধ্য আসে। সেথিপাই কুহাযায় জীবন ফুলর সেজ নুহে, গোটিয়ে কণ্টকিত পথ। অর্থাৎ জীবনর পথরে অনেক বাধা, সমস্যা, দুঃখ, সংঘর্ষ রহিথায়। যেউ লোক ধৈর্য, সাহস, পরিশ্রম সহিত সেই সমস্যা মানুষ মুহাঁ হয়ে থাকে, সেই লোক জীবনের সফল হয়ে পড়ে। মানুষের জীবন অমূল্য। কেবে কেবে গুরুতর রোগ মানুষকে এমিতি এক স্থিতিরে নিয়ে যায় যেউঠারে জীবন এবং মৃত্যু মধ্যে যুদ্ধ চলে। সেমতি গোটিয়ে রোগ বিষয়ে আজ আমি আমার কার্যক্রমে আলোচনা করা যাচ্ছে, লিভর সিরোসিস। এ রোগ বিষয়ে হুয়েত আমার শ্রোতাবন্ধু মানে অল্প বহুতেই জানিথিবে। লিভর রোগ গোটিয়ে অতি গুরুত্বর সমস্যা। যেতবে লিভর সম্পূর্ণ ভাবে কাম করা বন্ধ করে, সেতবে লিভর ট্রান্সপ্লান্ট হি জীবন বঞ্চাইবার গোটিয়ে বড় আশা হয়ে থাকে। যে ব্যক্তি লিভর ট্রান্সপ্লান্ট পরে পুনর্বার সুস্থ জীবন জিউচন্তি, সে নিশ্চয় ভাবে গোটিয়ে নূতন জীবন মধ্যে পাউচন্তি। লিভর ট্রান্সপ্লান্ট কেবল গোটিয়ে অপরেশন নুহে, এহা জনে মানুষঙ্ক পাই পুনর্জন্ম সদৃশ। অপরেশন পূর্বরু রোগী শারীরিক, মানসিক ভাবে বহুত কষ্ট ভোগ করন্তি। দুর্বলতা, ভয়, অনিশ্চিততা, পরিবারর চিন্তা তাঙ্কু ঘেরি রহে। কিন্তু সফল ট্রান্সপ্লান্ট পরে ধীরে ধীরে সে নূতন আশা সহিত জীবনকু ফেরি পাআন্তি। পুড়ি হসন্তি, চালন্তি, কাম করন্তি, পরিবার সহ খুশিরে সময় কাটন্তি। এই অনুভব তাঙ্ক পাই গোটিয়ে নূতন সকাল সমান। এমিতি ব্যক্তি মানে সমাজ পাই মধ্যে প্রেরণা হইথান্তি। সেমানে প্রমাণ করন্তি যে আশা কেবে হারিবা উচিত নুহে। যেউ লোক সংঘর্ষকু ভয় নকরি ধৈর্য, পরিশ্রম এবং আত্মবিশ্বাস সহিত আগুকু বড়ে, সেই লোক জীবনর সত্য সফলতাকু অর্জন করে এবং যাহাকু সাব্যস্ত করিছন্তি স্যার আর্তত্রাণ নন্দ আজির আমার অতিথি। তবে আসন্তু শ্রোতা বন্ধু, তাঙ্ক সহিত সাক্ষাৎ করিবা এবং জানিবা তাঙ্ক বিষয়রে অধিক কিছি কথা। স্যার নমস্কার।
1: নমস্কার
0: স্যার, এই যে আপনাকু আমার প্রেরণা কার্যক্রমকু বহুত বহুত স্বাগত।
1: ধন্যবাদ ম্যাডাম।
0: স্যার, আজ আমি আপনার বিষয়ে, আপনার কাম সম্পর্কে, আপনার প্রবলেম সম্পর্কে সব বিষয়ে জানিবু।
1: আজ্ঞা।
0: তবে স্যার, প্রথমে আপনি আমার শ্রোতা বন্ধু মানুষ আপনার সম্পর্কে কিছু জনাইবে।
1: মু আর্তত্রাণ নন্দ, রালকলা স্টিল প্ল্যান্টর মার্কেটিং ডিপার্টমেন্টের জুনিয়র ইঞ্জিনিয়ার ভাবে কার্যরত।
0: আজ্ঞা আজ্ঞা। তবে স্যার, আজ আমি লিভর ট্রান্সপ্লান্ট সম্পর্কে জানিবু আপনার যেটা হয়েছি।
1: আজ্ঞা।
0: তবে লিভর ট্রান্সপ্লান্টেশন যে রয়েছে তাহা কোন, সে বিষয়ে টিকে প্রথমে জনাইবে।
1: লিভর ট্রান্সপ্লান্ট, ট্রান্সপ্লান্ট মানে আজ্ঞা অঙ্গদান।
0: আজ্ঞা।
1: অঙ্গদান আমার কোন লিভর যেতবে পূর্ণ ভাবে কার্য করে না, সেইটা আপনার কোণী ঔষধ মেডিসিন দ্বারা তার উপচার হয়ে পারিব না, সেতবে ডক্টরঙ্ক পরামর্শ ক্রমে ଆମେ ଲିଭର ଟ୍ରାନ୍ସପ୍ଲାଣ୍ଟ କରିଥାଉ।
0: ତେବେ ମାନବ ଶରୀରରେ ଲିଭରର ମୁଖ୍ୟ କାର୍ଯ୍ୟ କ'ଣ ସବୁ ରହିଛି ସେ ବିଷୟ ଟିକେ କହିବେ।
1: ଆଜ୍ଞା, ଲିଭର ହେଉଛି ସବୁଠାରୁ ମାନବ ଶରୀର ବୃହତ ଅଙ୍ଗ। ଲିଭରଟା 1200-1600 ଗ୍ରାମ ପର୍ଯ୍ୟନ୍ତ ଓଜନ ହୋଇଥାଏ। ଇଏ ଖାଦ୍ୟ ପଚନ କରିବାରେ ବହୁତ ସାହାଯ୍ୟ କରେ। ଇଏ ହେଉଛି ଆମର ଗୋଟିଏ ଫୁଏଲ ଷ୍ଟେସନ ପ୍ରକାରର, ଶରୀରର ବିଷାକ୍ତ ପଦାର୍ଥକୁ ଇଏ ନଷ୍ଟ କରେ। ଆମର ଗ୍ଲୁକୋଜ ଯେତେବେଳେ ଦରକାର ପଡ଼େ ସେତେବେଳେ ଇଏ ଗ୍ଲାଇକୋଡିନ ଭାବରେ ଗ୍ଲୁକୋଜ ଲିଭର ସଂଗୃହିତ କରିକି ରଖିଥାଏ। ଯେତେବେଳେ ଗ୍ଲୁକୋଜ ଦରକାର ପଡ଼େ ସିଏ ବଡିକୁ ସପ୍ଲାଏ କରେ। ଇଏ ଡିଟକ୍ସିଫିକେସନ କରେ ଲିଭର। ଆଉ ଲିଭର ଆମେ ଯେଉଁ ଖାଦ୍ୟ ଖାଉଛେ, ଯେଉଁ ମେଡିସିନ ନେଉଛେ, ଲିଭର ତାକୁ ନେଇକି ତାର ଡିଟକ୍ସିନ କରେ। ଡିଟକ୍ସିନ କରିକି ଖରାପ ଜିନିଷକୁ ଆମର ନଷ୍ଟ କରିଦିଏ, ଆଉ ଭଲ ଜିନିଷକୁ ଶରୀରକୁ ଉପାଦାନ ଯୋଗାଇକି ଶରୀରକୁ ସୁସ୍ଥ ରଖିବାକୁ ବହୁତ ସାହାଯ୍ୟ କରେ।
0: ତେବେ କୋଉ ପରିସ୍ଥିତିରେ ଲିଭର ଟ୍ରାନ୍ସପ୍ଲାଣ୍ଟର ଆବଶ୍ୟକତା ପଡ଼ିଥାଏ ସେ ବିଷୟ ଟିକେ ଆମ ଶ୍ରୋତା ବନ୍ଧୁମାନଙ୍କୁ ଜଣାଇବେ।
1: ମୁଁ ଆପଣଙ୍କୁ କହିଥିଲି ଯେତେବେଳେ ଆମର ଲିଭର ଅସୁସ୍ଥ ହେଲେ ଔଷଧ କାମ କରେ ନାହିଁ ସେତେବେଳେ ଯାଇକି ଲିଭର ଟ୍ରାନ୍ସପ୍ଲାଣ୍ଟ କରାଯାଏ। ତ ଏଇଟା ଆମର ଯେତେବେଳେ ଆମ ଖାଦ୍ୟପେୟର ଲିଭର ପ୍ରତି ଯେତେବେଳେ ବହୁତ ଅତ୍ୟାଚାର ହୁଏ ସେତେବେଳେ ଲିଭର ଅସୁସ୍ଥ ହୁଏ। ଅସୁସ୍ଥ ହେଲା ପରେ ସେ ଆସ୍ତେ ଆସ୍ତେ ଲିଭର କ୍ଷତିଗ୍ରସ୍ତ ହୋଇକି ସେ ଫ୍ୟାଟି ଲିଭର ଆକାରରେ ହୁଏ। ଫ୍ୟାଟି ଲିଭର ହୋଇକି ତାପରେ ଲିଭର ସିରୋସିସ୍ ହୁଏ, ଲିଭର କ୍ୟାନ୍ସର ହୁଏ, ଲିଭର ଫେଲୁଅର୍ ହୁଏ। ଏଇଭଳିଆ ପରିସ୍ଥିତିରେ ଡକ୍ଟରଙ୍କ ପରାମର୍ଶ କ୍ରମେ ଲିଭର ଟ୍ରାନ୍ସପ୍ଲାଣ୍ଟ କରାଯାଏ।
0: ଆଚ୍ଛା, ତେବେ ଲିଭର ଦାନ ଯେଉଁ ହେଉଛି ତାହା କିଏ କରିପାରେ? ଜୀବିତ ଏବଂ ମୃତ ଦାତାର ତଫାତ କ'ଣ ରହିଛି?
1: ଜୀବିତ ଯିଏ ସିଏ କିଛି ଆଂଶିକ ପରିମାଣରେ ଆପଣ ଲିଭର ଡୋନେଟ୍ କରେ।
0: ଆଚ୍ଛା,
1: କିନ୍ତୁ ମୃତ ବ୍ୟକ୍ତି ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ସିଏ ତା ଡୋନେଟ୍ କରିବ। ମୃତ ବ୍ୟକ୍ତି ଖାଲି ଲିଭର ନାହିଁ, ସିଏ ସବୁ ପ୍ରକାର କିଡ଼ନୀ ବି ଡୋନେଟ୍ କରିପାରିବ, ହାର୍ଟ ବି ଡୋନେଟ୍ କରିପାରିବ, ତାର ଅଙ୍ଗ ତାଙ୍କର ଘରର ଯେଉଁମାନେ ଥାନ୍ତି ତାଙ୍କର ପରାମର୍ଶ କ୍ରମେ ସେମାନେ ଡୋନେଟ୍ କରିପାରିବେ।
0: ଆଚ୍ଛା, ତ ଯେଉଁ ଆପଣ କହିଲେ ଯେ ଜୀବିତ ବ୍ୟକ୍ତିର ଆଂଶିକ ଆମେ ନେଉଛେ ଲିଭରର,
1: ଆଜ୍ଞା,
0: ଆଉ ମୃତ ବ୍ୟକ୍ତିର
1: ସମ୍ପୂର୍ଣ୍ଣ, ହଁ ହଁ।
0: ତ ଯଦି ମୃତ ବ୍ୟକ୍ତିର ଯେଉଁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଲିଭରଟି ଡୋନେଟ୍ କରାହେଉଛି ତା ଫଙ୍କସନ୍ ମାନେ ଠିକ୍ ଭାବେ ହେଉଛି, ଆଉ ଯେଉଁ ଆଂଶିକ ହେଉଛି, ତ ଦୁଇଟା ଭିତରେ ତଫାତ କ'ଣ ରହିବ?
1: ତଫାତ ଏଇଟା ହେଉଛି ଯେ ଦେଖନ୍ତୁ, ଜୀବିତ ବ୍ୟକ୍ତିର 50%-60% ନିଆଯାଏ।
0: ଆଚ୍ଛା,
1: ନେଇକି ଯାହାକୁ ଦରକାର ପଡ଼େ ତାଠି ମାନେ ପ୍ରତ୍ୟାରୋପଣ କରାଯାଏ। ୟାର ଯାହାର ଖରାପ ହେଇଯାଏ ତାର ଲିଭରକୁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପେ ବାହାର କରିଦେଇକି ଏଇ ନୂଆ ଲିଭର ବା ସୁସ୍ଥ ଲିଭରକୁ ତା ଦେହରେ ପ୍ରତ୍ୟାରୋପଣ କରନ୍ତି।
0: ଆଚ୍ଛା, ପ୍ରତ୍ୟାରୋପଣ କଲା ପରେ କିଛି ପ୍ରୋବ୍ଲେମ ହୁଏନି?
1: ଦେଖନ୍ତୁ, ପ୍ରୋବ୍ଲେମ କ'ଣ, ଡକ୍ଟରଙ୍କ ପରାମର୍ଶ କ୍ରମେ ଆପଣ ଠିକ୍ ସମୟରେ ମେଡିସିନ ନେବେ, ଖାଦ୍ୟପେୟର ଠିକ୍ ଇଏ କରିବେ, ଚେକଅପ୍ ରେଗୁଲାର ଚେକଅପ୍ କରିବେ, ତାହେଲେ କିଛି ଅସୁବିଧା ହୁଏନି।
0: ଆପଣ କହିଲେ ଯେ 50-60% ଗୋଟେ ଜୀବିତ ବ୍ୟକ୍ତିର ନିଆଯାଉଛି, ତ ଯିଏ ଜୀବିତ ବ୍ୟକ୍ତି ଡୋନେଟ୍ କରୁଛନ୍ତି ତାଙ୍କୁ ସେମିତି କିଛି ପ୍ରୋବ୍ଲେମ ହେବନି ଭବିଷ୍ୟତରେ?
1: ନାଇଁ ମ୍ୟାଡ଼ାମ, ଲିଭରଟା ହେଉଛି ଗ୍ରୋଥ୍ କରେ।
0: ଆଚ୍ଛା,
1: ଲିଭର ଗ୍ରୋଥ୍ କରେ, ତେଣୁକି ଯିଏ ଡୋନେଟ୍ କରୁଛନ୍ତି 4-5 ମାସ ଭିତରେ ତାଙ୍କର ଲିଭରଟା ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ଗ୍ରୋଥ୍ କରିଯାଏ,
0: ମାନେ
1: ରିକଭରି ହେଇଯାଏ, ପୂର୍ଣ୍ଣ ଅବସ୍ଥାକୁ ପଳେଇ ଆସେ। ଲିଭର ଏମିତି ଗୋଟେ ଅର୍ଗନ ହେଉଛି ଯେଉଁଟାକି ଗ୍ରୋଥ୍ କରେ, ଆଉ କୌଣସି ଅର୍ଗନ ମଣିଷ ମାନବ ଶରୀରର ଗ୍ରୋଥ୍ କରେ ନାହିଁ। ହଁ, ତେଣୁକି ଯେତିକି ଦେଇଥାନ୍ତି ସେ 4-5 ମାସ ଭିତରେ ସେ ଗ୍ରୋଥ୍ କରିଯାଏ।
0: ଆଚ୍ଛା, ଆପଣ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଯେଉଁ ଲିଭରର ଡିଜିଜ୍ ବିଷୟରେ କହିଲେ, ଲିଭର ସିରୋସିସ୍ କି ଲିଭର କ୍ୟାନ୍ସର, ତ ଏଇ ଯେଉଁ ଲିଭର ସିରୋସିସ୍ ଲିଭର କ୍ୟାନ୍ସର କ'ଣ, ସେଇଟା କେମିତି ହେଇଥାଏ ସେ ବିଷୟ ଟିକେ କହିବେ?
1: ଲିଭର ସିରୋସିସ୍ଟା ସାଧାରଣତଃ ଆମର ଯେତେବେଳେ ଆମେ ଲୋକମାନେ ମଦ୍ୟପାନ କରନ୍ତି, ଅତ୍ୟଧିକ ପରିମାଣରେ ମଦ୍ୟପାନ କରନ୍ତି, ମଦ୍ୟପାନ କଲାପରେ ସେ ଆସ୍ତେ ଆସ୍ତେ ଆସ୍ତେ ଲିଭରକୁ କ୍ଷତି ପହଞ୍ଚେ। ପହଞ୍ଚିଲା ପରେ ସିଏ ଫ୍ୟାଟି ଲିଭର ହୁଏ, ଫ୍ୟାଟି ଲିଭର ହେଲା ପରେ ଆସ୍ତେ ଆସ୍ତେ ସିଏ ତାକୁ ଲିଭର ସିରୋସିସ୍ରେ ପରିଣତ ହେଇଯାଏ।
0: ତ ଲିଭର ସିରୋସିସ୍ ହେଲା ପରେ ରୋଗୀ କେତେବେଳେ ଜାଣିପାରନ୍ତି ଯେ ତାଙ୍କର କିଛି ପ୍ରୋବ୍ଲେମ ହେଉଛି ଆଉ ସେ ଚେକଅପ୍ କରନ୍ତି?
1: ଦେଖନ୍ତୁ, ଲିଭର ଯେତେବେଳେ ଡ୍ୟାମେଜ୍ ହେଇଯାଏ କିମ୍ବା ଖରାପ ହେଇଯାଏ, ସାଧାରଣତଃ ଆଖି ଗୁଡ଼ାକ ହଳଦିଆ ଦେଖାଯିବ, ପରିସ୍ରା ହଳଦିଆ ହେବ, ରୋଗୀର ଆପଣଙ୍କର ଭୋକ ଲାଗିବନି, ବାନ୍ତି ବାନ୍ତି ଲାଗିବ, ଧଳା ହ୍ୱାଇଟ୍ ଷ୍ଟୁଲ୍ ହେବ, ଆଉ ଏଇଭଳିଆ ପରିସ୍ଥିତି ହେଲେ ରୋଗୀ ଜାଣିପାରିବେ ଯେ ତାଙ୍କର ଓଜନ କମିବ। ଏମିତି ହେଲେ ସେ ଜାଣିପାରିବେ ଯେ ନାହିଁ, ତାଙ୍କର ଲିଭର ଖରାପ ହେଇଯାଇଛି କିମ୍ବା ଲିଭର କୌଣସି ସମସ୍ୟା ଅଛି। ସେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ବିଶେଷଜ୍ଞ କିମ୍ବା ଡାକ୍ତରଙ୍କ ପରାମର୍ଶ କଲେ ଚେକଅପ୍ କରିବା ଦ୍ୱାରା ଜଣାପଡ଼େ ଯେ ୟାରଙ୍କର କ'ଣ ହେଇଛି କହି।
0: ତେବେ ସାର୍, ଯେଉଁ ଆପଣ କହିଲେ ଲିଭର ଡିଜିଜ୍ ସମ୍ପର୍କରେ, କେତେ ପ୍ରକାର କ'ଣ ଲିଭର ଡିଜିଜ୍ ରହୁଛି ସେ ବିଷୟ ଟିକେ ଆମ ଶ୍ରୋତା ବନ୍ଧୁମାନଙ୍କୁ ଜଣାଇଦେବେ?
1: ଦେଖନ୍ତୁ, ଜଣ୍ଡିସ ହେଲେ, ହେପାଟାଇଟିସ୍ ଯେଉଁଟା ଆମେ କହୁଛୁ, ହେପାଟାଇଟିସ୍ ବି ସି ଯେଉଁ ଅଛି ଆମର, ହେପାଟାଇଟିସ୍ ବି ସି ହେଲେ ବି ଆସ୍ତେ ଆସ୍ତେ ଆପଣଙ୍କର ଯଦି ପ୍ରକୃତ ସମୟରେ ତାର ଉପଚାର କରା ନଯାଏ ଆସ୍ତେ ଆସ୍ତେ ସେଇଟା ବି ଆପଣଙ୍କ ଲିଭର ଫେଲୁଅର୍ କିମ୍ବା ଲିଭର ସିରୋସିସ୍ ବି ହେବାର ସମ୍ଭାବନା ଥାଏ। ତେଣୁକି ପ୍ରକୃତ ସମୟରେ ତାର ଯଦି ଉପଚାର କରାଯାଏ ତାହେଲେ ଆପଣଙ୍କର ଅସୁବିଧା ହେବ ନାହିଁ, ସିଏ ରିକଭରି କରିପାରିବେ। କିନ୍ତୁ ପ୍ରକୃତ ସମୟରେ ଯଦି ନ କରିବେ ସେ ଆସ୍ତେ ଆସ୍ତେ ଆସ୍ତେ ଆପଣଙ୍କର ଲିଭର ଡ୍ୟାମେଜ୍ ହେଇକି ଲିଭର ସିରୋସିସ୍ ହେଇକି ପ୍ରୋବ୍ଲେମ୍ ହେବ, ତାପରେ ତାଙ୍କୁ ଟ୍ରାନ୍ସପ୍ଲାଣ୍ଟ ହିଁ କରିବାକୁ ପଡିବ।
0: ତେବେ ମଦ୍ୟପାନ ଯୋଉ କହୁଛନ୍ତି ଲିଭରକୁ କ୍ଷତି କରୁଛି,
1: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା,
0: ତ ଯୋଉମାନେ ମଦ୍ୟପାନ ନ କରୁଛନ୍ତି ତାଙ୍କର କଣ ଲିଭର ଖରାପ ହଉନି?
1: ହଉଛି ଆଜ୍ଞା। ଦେଖନ୍ତୁ ଖାଦ୍ୟପେୟରେ ଯଦି ଏପଟ ସେପଟ ହେଲା, ଜଙ୍କ ଫୁଡ୍ ଆପଣ ବେଶୀ ଖାଇବେ, ଆଉ ଫ୍ରାଏ ଆଇଟମ୍ ଯୋଉଟା ଛଣା ଭଜା ବେଶୀ ଖାଇବେ, ଆସ୍ତେ ଆସ୍ତେ ଖାଇଲା ପରେ କଣ ହବ ନା ଲିଭର ଫ୍ୟାଟି ହେଇଯିବ, ଫ୍ୟାଟି ଲିଭର ହେଲେ ବି ଆପଣଙ୍କର ଲିଭର ଡ୍ୟାମେଜ୍ ହବ। ଲିଭର ଯେତେବେଳେ 70-70% ଡ୍ୟାମେଜ୍ ହେଇଯିବ ସିଏ ଆଉ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ କାମ କରେ ନାହିଁ। ସେତେବେଳେ ଡକ୍ଟର ମାନେ ତାକୁ ପରୀକ୍ଷା କରିକି ଦେଖନ୍ତି, ମେଡିସିନ ଦେଇକି ଦେଖନ୍ତି, ଯଦି ସମ୍ଭବ ତ ରିକଭରି ହେଇଯିବ, ଯଦି ନହେଲା ଟ୍ରାନ୍ସପ୍ଲାଣ୍ଟ ଆପଣଙ୍କୁ କରିବାକୁ ପଡିବ। ଜଣ୍ଡିସ ବ୍ୟାପିଥାଏ, ଆପଣ ବି ଜାଣିଥିବେ ଶୁଣିଥିବେ, ସମ୍ବଲପୁରରେ ଜଣ୍ଡିସ ବ୍ୟାପିଛି, କଟକରେ ଜଣ୍ଡିସ ବ୍ୟାପିଛି। ଏତେବେଳେ କଣ ହୁଏ, ଲୋକମାନେ ଯଦି ସାଧାରଣ ସତର୍କ ହେବେ ନାହିଁ କିମ୍ବା ସମୟ ସମୟରେ କ'ଣ ନା ଜଣା ପଡ଼େନି ଜଣକୁ ଜଣ୍ଡିସ ହେଇଯାଇଛି। ମୋ ନିଜ କେସ୍ଟା ମୁଁ କହୁଛି, ମୁଁ ଜାଣିପାରିନଥିଲି ଯେ ମୋତେ ଜଣ୍ଡିସ ହେଇଛି କହିକି,
0: ଭିତରେ
1: ଜଣ୍ଡିସ ହେଇଯାଇଛି। ମୋତେ କୌଣସି ପ୍ରକାର ଫିଲିଂ ନଥିଲା, ମୁଁ ମୋର ଆରାମସେ ଡ୍ୟୁଟି ଆସିଥିଲି। ମୁଁ ଆକ୍ଚୁଆଲି ମେକାନିକାଲ ଲୋକ ବୁଝିଲେ, ପରେ ଦେହ ଖରାପ ହେଲା ପରେ ଅଫିସକୁ ଆସିଛି, ନହେଲେ ମୁଁ ଆମର ସିଆର୍ଏମ୍ କୋଲ୍ଡ ରୋଲିଂ ମିଲ୍ରେ ମେକାନିକାଲରେ କାମ କରୁଥିଲି। ସେଇଠି ମୁଁ ଜୁନିୟର ଇଞ୍ଜିନିୟର ଭାବରେ ପୋଷ୍ଟିଂ ଥିଲି, ସେଇଠି ମୁଁ କାମ କରୁଥିଲି। ସେତେବେଳେ ଆମର କ'ଣ ନା ଗୋଟେ ବଡ଼ ସଟ୍ଡାଉନ୍ ଥିଲା, ସଟ୍ଡାଉନ୍ ପରେ ଆମର କ'ଣ ହେଇଛି ନା, ସେମିତି ସରିଲା ପରେ ସଟ୍ଡାଉନ୍ ଯେତେବେଳେ ସକ୍ସେସ୍ ହେଇଗଲା, ଆମେ ଠିଆ ହେଇକି ଏମିତି ଆମର ଜଣେ ସାର୍ ଥିଲେ, ତାଙ୍କ ସହିତ କିଛି ବନ୍ଧୁଙ୍କ ସହିତ ମୁଁ ବସିକି କଥାବାର୍ତ୍ତା ହେଉଥିଲି। ମୋର ବନ୍ଧୁ ଜଣେ ମୋତେ ସଡ଼ନ୍ କହିଲେ, ଆରେ ଭାଇ ତୁମ ଆଖିଗୁଡ଼ାକ ଟିକେ ହଳଦିଆ ଦେଖାଯାଉଛି, ଟିକେ ଡକ୍ଟରଙ୍କୁ ଚେକଅପ୍ କର। ଆଜ୍ଞା, ମୁଁ ଯେଉଁ ଜାଗାରେ କାମ କରୁଥିଲି ସେ ଜାଗାଟା ଆକ୍ଚୁଆଲି ଗରମ ଏରିଆ, ଆମର କ'ଣ ଥିଲା ସେଇଟା ହୁଡ଼ାନାଲିଂ କହିକି ଗୋଟେ ଜାଗା ଥିଲା, ସେଠି ଆମର କ'ଣ କରୁଥିଲୁ ନା ରିଡ୍ୟୁସ୍ ଦ ହାର୍ଡ଼ନେସ୍ ଅଫ୍ ଦ କଏଲ୍, ଆମେ କଏଲ୍ ଗୁଡ଼ାକୁ ଆନାଲାଇଜ୍ କରୁଥିଲୁ। ତ ସେଇଟା ପୁରା ପ୍ରବଳ ଗରମ ଏରିଆ, ସେଠି ପ୍ରାୟ ସାଧାରଣତଃ ସମସ୍ତଙ୍କର ହଳଦିଆ ପରିସ୍ରା ହୁଏ, ମୋର ବି ହଳଦିଆ ପରିସ୍ରା ହେଉଥିଲା, ତ ମୁଁ ଜାଣିପାରୁନଥିଲି। ସିଏ ଯେତେବେଳେ କହିଲେ ଯେ ନାଇଁ ତୁମର ଇଏ ଆଖି ଗୁଡ଼ାକ ହଳଦିଆ ଦେଉଛି, ତମେ ଯାଇକି ଟିକେ ଡକ୍ଟରଙ୍କୁ ଦେଖାଅ, ମୁଁ ପୁଣି ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଯାଇକି ଡକ୍ଟରଙ୍କୁ ଦେଖେଇଲି। ଡକ୍ଟର ମୋତେ କହିଲେ ଗୋଟେ ଏଲ୍ଏଫ୍ଟି ଟେଷ୍ଟ କରନ୍ତୁ, ତ ଦେଖିବା କ'ଣ ହେଇଛି। ମୁଁ ଯେତେବେଳେ ଏଲ୍ଏଫ୍ଟି ଟେଷ୍ଟ କଲି, ସେଇଠି ଜଣାଗଲା ଯେ ମୋ ବିଲୁରିବିନ 12.6 ଅଛି। ବିଲୁରିବିନ ହେଉଛି ସେଇଟା ଗୋଟେ ବିଷାକ୍ତ ପଦାର୍ଥ, ଯେଉଁଟାକି ଆମର ଲିଭରରୁ ପ୍ରଡକ୍ସନ୍ ହୁଏ, ଲିଭର ପ୍ରଡକ୍ସନ୍ କରେ ତାକୁ, ଆଉ ସେଇଟା ବିଲୁରିବିନ ଯଦି ବଢ଼ିଗଲା ତ ଆପଣ ଜାଣିବେ ଯେ ଆପଣଙ୍କର ଲିଭର ସହି ମାନେ ଠିକ୍ ସମୟରେ ପରିଚାଳନା ହେଲାନି, ମାନେ ଫଙ୍କସନ୍ କଲାନି। ବିଲୁରିବିନ ଆକ୍ଚୁଆଲି ଆମ ସାଧାରଣ ମଣିଷରେ 1.2 ରହିବା କଥା, ହଁ ବିଲୁରିବିନ 1.2 ରହିବା କଥା, କିନ୍ତୁ ମୋର ଯେତେବେଳେ ଏତେ ବଢ଼ିଗଲା ପରେ ଆପଣଙ୍କର ମୁଁ ଯାଇକି ପୁଣି ଡକ୍ଟରଙ୍କୁ ଦେଖେଇଲି। ଡକ୍ଟର କହିଲେ ଷ୍ଟାର୍ଟିଂରେ ତ କହିଲେ ନାଇଁ ଏଇଟା ଜଣ୍ଡିସ୍ ଥିବ ଇଏ ଥିବ କହିକି ମୁଁ ଆଉ ଏତେ ଧ୍ୟାନ ଦେଲିନି। ତାପରେ ପରେ ପରେ ଯେତେବେଳେ ବେଶୀ ହେଲା ପରେ ମୁଁ ଯାଇଥିଲି ଆପଣଙ୍କର ଏସିଆନ ହାଇଦ୍ରାବାଦ ଯାଇଥିଲି। ଏସିଆନ ହାଇଦ୍ରାବାଦରେ ମୋତେ ସେଇଠି ଜଣାପଡ଼ିଲା ଯେ ନାଇଁ ଲିଭର ଅଲରେଡ଼ି ଡ୍ୟାମେଜ୍ କରିଯାଇଛି, କିନ୍ତୁ ମୋତେ ସେତେବେଳେ ଡକ୍ଟର କହିଲେ ମୁଁ କିଛି ମେଡିସିନ୍ ଦେଉଛି, ଯଦି 3-4 ମାସ ଭିତରେ ରିକଭରି ହେଇଗଲା ତ ଭଲ କଥା, ନହେଲେ ଦେଖିବା ଟ୍ରାନ୍ସପ୍ଲାଣ୍ଟ ଆଡ଼କୁ ଯିବାକୁ ପଡ଼ିପାରେ। ତାପରେ ତାଙ୍କ ମେଡିସିନ୍ ଖାଇଲା ପରେ ମୁଁ ତ ସକ୍ସେସ୍ ହେଲାନି, ମେଡିସିନ୍ ମାନେ ମୋର ନେଗେଟିଭ ରିଆକ୍ସନ୍ ହେଇଗଲା, ମୁଁ ଅନକନସିୟସ୍ ହେଇଗଲି, ଆଉ ଯାଇକି IGHରେ ଆଡ଼ମିଟ୍ ହେଲି। ଆଡ଼ମିଟ୍ ହେଲା ପରେ ଡକ୍ଟର ପିକେ ମହାପାତ୍ର ଯିଏ ଥିଲେ ସେ ମୋତେ ବହୁତ ସାହାଯ୍ୟ କରିଥିଲେ, ହଁ ସିଏ କହିଲେ ନାଇଁ ନାଇଁ ଏଇଟା ତୁମର ଆଉ ହେବନି, ଆଉ ତୁମେ ଏଇଠୁ ପଳାଅ ଏମ୍ସ ଦିଲ୍ଲୀ କହିକି ପଳେଇଲେ କହିଲେ। ତାପରେ ମୁଁ

শ্রোতাবন্ধু আপন মানে শুনুলে বিবিধ ভারতী কার্যক্রম আকাশবাণী রাউরকেলা আরম্ভ করুছ ভক্তি গীতর কার্যক্রম আরতি লোভিতা মিশ্র কণ্ঠে শুণন্তু এই গীতটি বৈকুণ্ঠনাথ ব্রহ্মচারী রচনা।

শ্রোতা বন্ধু নমস্কার। স্বচ্ছতার মূল্য আমি সমস্ত বুঝলে প্রত্যেক ব্যক্তি মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার আবশ্যকতা অনুভব কলে। প্রশাসনিক স্তরের মধ্যে এ দিগরে অনেক পদক্ষেপ সব নিয়ে যাচ্ছে। তবে কেন্দুঝর মুনিসিপালিটি স্বচ্ছতা কার্যক্রম কিভাবে ভাবে

শ্রোতা বন্ধু, আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রে বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বর রে 7008248758 নম্বর টি আউথরে কই রাখুছি 7008248758। শ্রোতা বন্ধু, আপনার মানে শুনুছন্তি ওড়িয়া অ্যালবম গীতর কার্যক্রম। সুশীল দলেঙ্ক কণ্ঠে শুনন্তু পরবর্তী গীতটি।